0: श्री राम जी की स्तुति यहाँ से हमने भी श्रवण कर ली है, आपके लिए शामिल कर दिया है आप ही का भजन माला प्रोग्राम में। रात गुजरी मेरे दोस्त, रात गुजरी, फिर महकती सुबह आई और दिल धड़का फिर आपके याद आई। और यहाँ से आपके लिए स्पेशल प्रोग्राम जो हर रोज आप सुनते हैं, इस बार भी, आज भी और आने वाले कल में जो है, पल में जो है, आपके लिए जरूर हमेशा पेश होगा। आठ बजकर और 3 मिनट गुजर गया है। आज सुबह की प्रोग्राम, सुबह बुधवार के सुबह की कार्यक्रम, यहाँ से विज्ञापन लगा देते हैं।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 2 47 of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Ram Zoet Wakalat ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. De Amsterdamse politie heeft gisteravond een grote actie gehouden tegen mensenhandel in en rond de Wallen. Daarbij zijn meerdere mensen aangehouden. De politie voerde onder andere een actie uit op het Oude Kerksplein en op de Ouderzijds Achterburgwal. Er zijn gebieden waar prostituees achter de ramen staan. Het is niet bekend hoeveel mensen zijn aangehouden. Donald Trump heeft de druk op Iran gisteravond flink opgevoerd. In een interview met Fox News dreigt hij de aanvallen uit te breiden naar elektriciteitscentrales en bruggen. Volgens Trump worden deze vitale doelen volledig platgelegd als Teheran niet terugkeert naar de onderhandelingstafel. De douane schroeft de controles op sigarettensmokkel flink op. Dit jaar is er al een recordhoeveelheid van 106 miljoen illegale sigaretten onderschept. Volgens de douane is tabaksmokkel door de hoge accijnzen in ons land een goudmijn geworden voor criminelen. En een proef in Arnhem om mensen met probleemschulden te helpen is een groot succes. De gemeente loste in de wijk Immelo de schulden af van 40 gezinnen, waarna de bewoners intensieve begeleiding krijgen. Vanwege de goede resultaten wordt het project nu uitgebreid naar zeker nog eens 100 andere huishoudens. Het weer nog, de temperatuur schiet snel omhoog. Aan het eind van de ochtend tikken we al de 25 graden aan. Vanmiddag opnieuw tropisch warme temperaturen die uiteenlopen van 26 graden op de Wadden tot 31 graden in het zuiden. In de loop van de middag is er lokaal kans op een onweersbui. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Dit is Fahon Hindustani Radio.
0: जी मेरे सुनने वालों, फाहन हिंदुस्तानी रेडियो पर आपको हार्दिक से स्वागत है। फाहन हिंदुस्तानी रेडियो द एन है एख्त हेलमाल हेलमाल

0: VAHON Hindustani Radio.
1: Advocatum Kantor Anand Ram Sud Wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
3: Voor hulp bel nu 015 21 59 22 7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het VAHON Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
5: De Britse regering gaat sociale media tussen middernacht en 6 uur 's ochtends uitschakelen voor 16- en 17-jarigen. Deze avondklok voor platforms als TikTok, Instagram en YouTube moet in de lente van volgend jaar ingaan. De maatregel is in aanvulling op het al geplande verbod op sociale media voor kinderen onder de 16. De Britse technologieminister wil jongeren hiermee helpen om voldoende te slapen, zich te concentreren op school en meer tijd door te brengen met vrienden en familie. Er is zwaar weeropkomst in Centraal-Europa. Volgens Weer Online ontstaan er vanmiddag stevige buien boven de Franse en Zwitserse Alpen, die daarna als een groot onweerscomplex over het zuiden van Zwitserland en Noord-Italië trekken. Ook het oosten van Frankrijk, Oostenrijk en Zuid-Duitsland is er kans op stevige buien. Het meest heftige weer wordt verwacht in Noord-Italië en rondom het Gardameer, een gebied waar op dit moment veel vakantiegangers verblijven. Een groep van 20 Nederlandse brandweermensen vertrekt naar Spanje om 2 weken mee te helpen bij het bestrijden van de natuurbranden in Catalonië. Ook gaan ze daar leren van de Spaanse brandweer, die al een aantal jaar voorloopt op dit gebied. Ook in Nederland worden de natuurgebieden steeds droger en is de kans op brand groter. En de NS ziet het aantal treinreizen in de daluren toenemen sinds de introductie van de zomerkorting. Zo'n 270.000 mensen hebben de afgelopen maand het zomerabonnement aangeschaft, waarmee ze deze zomer goedkoper kunnen reizen. Het weer, het wordt vanmiddag een zonnige en warme dag. Er kan wat sluierbewolking overtrekken, maar het blijft overal droog. De temperatuur loopt uiteen van 26 graden in het noorden tot 29 graden in het midden. In het zuidoosten kan het 30 tot 31 graden worden. Morgen vooral in het noorden wat meer bewolking, dan ook kans op een bui. Daarna wordt het stap voor stap elke dag iets minder warm.
4: En tot zover het nieuws op VAHON Hindustani Radio.
0: Adverteer nu bij VAHON Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
6: तो साथियों प्रोग्राम का शुरुआत सदियों से मैं करता आ रहा हूं वही शिक्षा और सबक से भरा हुआ बयान फ्रॉम द मूवी ललकार 1927 कंपोज बाय द ब्रदर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह श्रोताओं को सुनाने को जा रहे हैं सुरों का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफी साहब जी की आज गालो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो बड़ी कमजोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वाले को मालूम है इसलिए हम लोग तो आप सभी से सदियों से यहाँ से यही कहते आ रहे हैं आप सभी से यारो कि हैव टू नास्त आउट एट लीफ हैं कांधे से कांधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है कौम को भी आगे को बढ़ाना है तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुने के कुछ पुराने नगमे खास करके अगर आप ओल्ड इज गोल्ड को पसंद करते हैं तो मैं लाया हूँ कुछ नगमे पुराने ज़माने के महान संगीतकार द ग्रेट जयदेव वर्मा जी के कुछ बनाए हुए धुने और उसके बाद आप सिर्फ नगमे सुनेंगे जिन मूवीज में महान अभिनेता द ग्रेट एक्टर राजेंद्र कुमार जी ने काम किए हैं बीच में कुछ ज्ञान के बातें भी है शेर शायरी भी है तो जरूर प्रोग्राम के सुनते रहना मजे लेते रहना रफी साहब जी

दर गजल आप श्रोताओं के सेवा में मैंने पेश किया, कंपोज बाय माएस्ट्रो जयदेव वर्मा, और फिल्म चांद ग्रहण, और आवाज थी सुरोका देवी भारत रत्न लता जी के। तो हमारे प्रिय प्रिय साथियों, कुछ ज्ञान के बातें हो जाए ना, पुराने जमाने और इस जमाने के कुछ पढ़े लिखे लोगों, कुछ विद्वानों, मशहूर मशहूर लोगों ने मनुष्य के बारे में इतना सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे है यारों, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशो अमीर लेकर के इन बातों से कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे। दूसरा गौर फरमाए, अर्ज किया है श्री फ्रीक द योंग है इस नीदरलैंड्स का बाराचेख का बोर नीतिफीरम फिर तक। अब फ्रीक द योंग ने कहा है मनुष्य के बारे में यारों की, द ताल कैंथ है इन बपैरकिंग इन द बपैरकिंग टोंट सिख द मेंस। आगे में कहा श्री डिर्क कोस्टर नीदरलैंड स्क्राइवर 1887-1956। और डिर्क कोस्टर ने कहा है मनुष्य के बारे में यारों की, door voor anderen te leven leeft de goede mens op de beste wijze voor zichzelf. Aan alle waarachtig altruïsme is gezuiverd egoïsme. Johann Wolfgang von Goethe, Duits schrijver en dichter, 1749-1832. Johann Wolfgang von Goethe, ik ha hij, manusje ke bare me aruki. Een goed mens is in zijn duister streven zich altijd toch de rechte weg bewust. Miep Diekman, Nederlands schrijfster, 1925-2017. Oh, Miep Diekman, ik hier hem bari me. Een mens bezorgt zichzelf een boel ellende door zo graag aardig gevonden te willen worden. Een hele goeie hoor. Diogenes van Sinope, Grieks filosoof. Leefde van 323 tot 412 voor Christus. Uit Diogenes van Sinope nekahai manusje kebarmiaruki. Een mens moet met zijn meerdere omgaan als met vuur. Niet te dichtbij, opdat hij zich niet brandde. Niet te ver er vandaan, omdat hij niet bevriezen. Ook een hele goeie. Anton Tjecho, Russisch schrijver, 1860-1904. Anton Tjecho, nekahai, manusjeke barmiaruki. Eigenlijk moest er achter de deur van ieder tevreden en gelukkig mens iemand staan met een hamertje die er door zijn geklop gedurig aan herinnerde dat er ook ongelukkige mensen bestaan. Dietrich Bonhoeffer, Duits kerkleider en verzetsstrijder, 1906-1945. O, Dietrich Bonhoeffer, ik ha hij me nu schikke barmiaruki. God zoekt niet de meeste perfecte mens om mee in contact te komen, maar hij aanvaardt de mensen zoals zij zijn. Louis Couperus, Nederlands schrijver, 1863-1923. O, Louis Couperus, nekahai, ik geloof dat een gezond egoïsme nodig is voor de mens als brood en water. Oscar Wilde, Iers schrijver, 1854-1900. Oscar Wilde nekha hij manusje ke bare mein aruki. Ontevredenheid is de eerste stap naar vooruitgang van een mens of volk. En de laatste van vandaag, Kaiser Erich Fromm, Duits-Amerikaans filosoof en psycholoog.
1989. Erich Fromm ne geheimenische Gebärmerke. Veel psychiaters vinden de bestaande maatschappelijke structuur zoiets vanzelfsprekend, dat zij een onaangepast mens het stigma van minderwaardigheid opdrukken. Toch maar een privé schrootouw, heb je op kutje gehouden, udaharen, suna. Jo manushya ke bare mein jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de mensheid gingen. Hier is om hier lekker in bato komen, ja, srotaon ko sunaya ki. In bato se kuch na kuch to hum log zarur seekhte hi rahenge. Program ko aage badhata hun yaro, ek aur zabardast song maine select kar chuka hun aap sabhi ki seva mein. Gana ka bol hai, aasman par ek sitara, kya baat hai. Uit de film Jambish uit 1985. Ek aur naya awaaz us zamane ka gaane wali Fayyaz ji ka, milke sunte hai. Composed by maestro Jaydev Verma.

0: फूसों एक नए मेहमान आए हैं। एड फिल्म जिंदगी लता मंगेशकर विद कोरस के साथ मैस्त्रो महान संगीतकार जोरी डगरेट शंकर जय किशन के साथ पर। तो हमारे प्रिय प्रिय श्रोताओं, सभी नगमे आप सुन चुके हैं फिल्म जिंदगी का। अब आप सुनेंगे कुछ विज्ञापन और कमर्शियल्स। ब्रेक के बाद मिलता हूँ यारो, कहीं जाना मत, जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना, क्योंकि आप जब सुनते हैं तो हम लोग भी और जोर तोर से कोशिश करते हैं कुछ सुपरहिट सॉन्ग्स सेलेक्ट कर करके आप सभी को सुनाने के लिए। तो ब्रेक के बाद मिलता हूँ, स्टे ट्यून ऑन। आप ही का तो ये आवाज़ है, जनता का आवाज़ है, फाहुन हिंदुस्तानी रेडियो का आवाज़ है। आफ्टर द ब्रेक।
1: प्लस रेडियो सुनाते हैं साफ और स्पष्ट आवाज, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग की राज। आप भी ले द प्लस रेडियो और दूर दूर तक देश के कोने कोने में सुने फाहुन हिंदुस्तानी रेडियो की वाणी, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग आकाशवाणी।
2: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, अब जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9 7 5 3 2 7 4। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. De Britse regering gaat sociale media tussen middernacht en 6 uur 's ochtends uitschakelen voor 16- en 17-jarigen. Deze avondklok voor platforms als TikTok, Instagram en YouTube moet in de lente van volgend jaar ingaan. De maatregel is een aanvulling op het al geplande verbod op sociale media voor kinderen onder de 16. De Britse technologieminister wil jongeren hiermee helpen om voldoende te slapen, zich te concentreren op school en meer tijd door te brengen met vrienden en familie. Er is zwaar weer opkomst in Centraal-Europa. Volgens Weer Online ontstaan er vanmiddag stevige buien boven de Franse en Zwitserse Alpen, die daarna als een groot onweerscomplex over het zuiden van Zwitserland en Noord-Italië trekken. Ook het oosten van Frankrijk, Oostenrijk en Zuid-Duitsland is een kans op stevige buien. Het meest heftige weer wordt verwacht in Noord-Italië en rondom het Gardameer, een gebied waar op dit moment veel vakantiegangers verblijven. Een groep van 20 Nederlandse brandweermensen vertrekt naar Spanje om 2 weken mee te helpen bij het bestrijden van de natuurbranden in Catalonië. Ook gaan ze daar leren van de Spaanse brandweer, die al een aantal jaar voorloopt op dit gebied. Ook in Nederland worden de natuurgebieden steeds droger en is de kans op brand groter. En de NS ziet het aantal treinreizen in de daluren toenemen sinds de introductie van de zomerkorting. Zo'n 270.000 mensen hebben de afgelopen maand het zomerabonnement aangeschaft, waarmee ze deze zomer goedkoper kunnen reizen. Het weer, het wordt vanmiddag een zonnige en warme dag. Er kan wat sluierbewolking overtrekken, maar het blijft overal droog. De temperatuur loopt uiteen van 26 graden in het noorden tot 29 graden in het midden. In het zuidoosten kan het 30 tot 31 graden worden. Morgen vooral in het noorden wat meer bewolking, dan ook kans op een bui. Daarna wordt het stap voor stap elke dag iets minder warm.
4: En tot zover het nieuws op Fahun Hindustani Radio.